আকাশবাণী ব্রহ্মপুর, আজ হচ্ছে সোমবার ১৯৪৮ শকাব্দ সম্বত ২০২৩ রৌদ্র সম্বৎসর জ্যৈষ্ঠ শুক্লপক্ষ পূর্ণিমা, আজ হচ্ছে

স্বতন্ত্র কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের আরম্ভ করছো বিচিত্রা কার্যক্রম। এই কার্যক্রমের প্রথম শুনতু চম্পু পরিবেশন করছেন রঘুনাথ পাণিগ্রাহী। রঘুনাথ পাণিগ্রাহী কণ্ঠ শুনতু চম্পু, গীত রচনা গোপালকৃষ্ণ।

যুববন্ধু, আজি তো সময় হয়ে সারি, আজির যুবাণী কার্যক্রম আমি এইটি রখুছু। আশা করছি আজির কার্যক্রম আপনার নিহতি ভাবে ভালো লাগি। যদি আজির কার্যক্রম আপনার ভালো লাগিছি, তাহলে আমাকে চিঠি লিখি জনাইবাকু জমার ভুলিবে না। আমাকে চিঠি লিখিবা পাই আমার ঠিকনাটি হেলা যুবাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ব্রহ্মপুর। আউ মো পিনকোড নম্বরটি হেউছি 760001। আপন মানে চাহিলে আম ফেসবুক এবং ইনস্টা পেজ আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রে মধ্যে নিজের মতামত শেয়ার করে পারিবে। তাহলে আজির কার্যক্রমরু মু বর্ষা বিদায় নেউছি। নমস্কার।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। বর্তমান শুনতে আমার চলিত অধিবেশনে প্রচারিত হওয়া কিছু কার্যক্রমের সূচনা। কিছু সময় সন্ধ্যা 6:15 প্রচার হইব সন্তকবি তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানসর 75তম ভাগ। কার্যক্রম যুবশক্তি শুণবে সন্ধ্যা 6:30। কৃষি সংসার কার্যক্রম রকিছু 7:30। আপনার মনোরঞ্জন নিমন্তে প্রচার করব দুটি হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্র সঙ্গীত রাতে 8টায়। দুটি গীত গজল শুনিপারি রাতে 10টায় এবং শেষে রাতে 10:30 রকিছু কতটি ওড়িয়া চলচ্চিত্র সঙ্গীত। তবে ইয়ে আমার চলিত অধিবেশন প্রচারিত হওয়া কিছু কার্যক্রমের রূপরেখা।

0: উৎপাদন ক্ষেত্রে কম অছি, যদি উৎপাদন বেশি হন্তা তাহলে নিশ্চিত ভাবে কম হতা। যেহেতু আম জেলার চারটা আছে, বাহারে মধ্যে এতে চাষ হয়নি, তেমন এর চাহিদা আছে, কিন্তু আম জেলার এটা হয়েপারিব।
1: আমার পানিপাগ জলবায়ু অনুকূল
0: অনুকূল কিন্তু মু কহুছি দেখুন আম কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা আছে গোন্থরা ভৈরবী আড়ু গলা বেড়ে এনএস পাখে কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনার বাঁকটে দেখবে সেটি আমি গত বর্ষ ড্রাগন ফ্রুট চাষ আরম্ভ করেছিল, এই বর্ষ ফল আসিগলা, বর্ষে আপনার ফল তাকে পাই বা মাস চৌদ মাস ভিতরে আপনার সেতরে ফল আসব। এবং এটা গোটে এমতিয়া গছ আজ্ঞা, এটা হচ্ছে সিজু জাতীয় গছ, মানে মরুভূমিরে যোগত হুয়ে কণ্টা জাতীয় গছ, বিশেষ পানি আবশ্যক করেনি, বিশেষ খাদ্য আবশ্যক করেনি, বিশেষ রোগ পোক নাহি, কোনসি প্রকার বিশেষ জিনিস এক্সট্রা জিনিস সে আবশ্যকতা করে না, কিন্তু এর যে উৎপাদন বাহারে তার মূল্য সর্বাধিক 200 টাকা পর কেজি। আপনার আম মার্কেটে 30-40 টাকা পাচ্ছেন, পলস কেতে রেট আপনার জানছেন শস্তা বিক্রি হচ্ছে, সব সেই অনুসারে বহু কম রেট রহিলা বেড়ে ড্রাগন ফ্রুট রেট 200-300 টাকা কেজি পিছা বিক্রি হচ্ছে।
1: যে আপনার কহিলেন যে ড্রাগন ফ্রুট কথা, যে ড্রাগন ফ্রুটটা কেবল যেমনি আমার পাচিলে আম বিক্রি হুয়ে সেইমি ড্রাগন ফ্রুট মানে পাচি থিব।
0: ড্রাগন ফ্রুট আপনার প্রথম চাষ প্রণালী কহি রাখুছি, ড্রাগন ফ্রুট যেহেতু গোটে সিজু জাতীয় গছ, মরুমিরে রহিলা ভাবে কম পানি আবশ্যকতা হওয়া গছ, তেমন তার গোটে ডাল কু চের করিকি যদি আপনি লগাইবে হব, সে 20 সেন্টিমিটার খন্ডে যদি ডাল খন্ডে কাটিকি নেইকি আপনার গোটে পলিথিন গোটে নর্সারি ভাড়া করি গোটে তাকে চের করেদেবে, তাকে মেন প্লট লগাইবে, তাহলে কিছু অসুবিধা নাই, কিন্তু এটা বড়িয়া পাই গোটে সাপোর্ট দরকার, এহা উপরকু টিকে বড়ি যিব, বড়িলা পরে সে গোটে ছতা আকার হব, তেমন সেই যে বড়িয়া জায়গাটারে যোটা আমি আপনার গোটে সিমেন্টর পিলর দি পারন্তি, কাঠর গোটে পিলর ভাড়া করি পারন্তি, সে নাই 6 ফুট উচ্চতা রাখতু, 6 ফুট উচ্চতা উপরে গোটে আপনার টিউটে হোক বা গোটে সিমেন্টর গোটে তৈরি হোক বা গোটে লুহার এমতি গোলেকার লগাইদেলে সে তা উপরে মাড়িকি ছতা ভাড়া হয়ে যাব,
1: সে গোলেই আকার
0: গোলে আকার তার সে ছতা ভাড়া হয়ে যাব, গোটে বুদারে আপনার দুইটা গছ লগাইদেলে সফিসিয়েন্ট। তেমন আপনার সেইটা যদি লগাইদেবে এই বর্ষা দিন আরম্ভে আপনার আরো বর্ষা দিন আপনার ফল খাইবে।
1: তাহা যে কইলে আপনার সে মাটি মাটিটাও কিভাবে পরীক্ষা করা যাব না,
0: সে মাটিরে আপনার বালিয়া অংশটি রহিলে ভালো, মানে গোবর গোটে ভাগ, বালি দুই ভাগ, মাটি গোটে ভাগ, এমতি কইকি আপনার যদি করবে সেটা টিকে ভালো হবে, কিন্তু এই যে পানি ফাঁড়ি বেশি রহে টিকে পচাপচি করে তা মূলটা, নহলে কিছু অসুবিধা
1: সরিযিব।